বের করে ছড়াবে ছড়াবে ছড়াবে এক দো গল্লাম করনিয়া সি থোড়ি জিন্দগি বাসে ঠিক রানগিয়া ক্যোকি মেরি জিন্দগি চ মে চিজন সিখা তো তুম দসনি মে ফরজ আছে।